ইতিহাদ আলা ধলবল মালেন শাম্বলত লিউনিং লিউবাও উঞ্চি মহতেন ওসদবাস অশিলেন এং গাজি হাবে হিগি মহতেন ধলদান বুগদিগি এরুগ বুগত চালখ ইম থং হক কাশি গারগাস নে সুলর দুরবিন জুগ নেমিন জে হসাস পতরসন হুষ্টন এরদমতন হুরজিস নে সুলর গাইওয়াং